শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট, পরিবেশন করব জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসারে কর্মরত পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইশি সুকৃষ্ণার সাক্ষাৎকার সহ একটি প্রতিবেদন। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: অজন্তাদি, শুনেছি মাসখানেক আগে আপনি পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং পরে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ঈশি শ্রীকৃষ্ণের একটি সাক্ষাৎকার নিয়েছেন। আজ আপনার মুখ থেকে সেই অনুষ্ঠানের গল্প শুনবো অবশ্যই, তবে তার আগে শ্রোতা বন্ধুদের সাক্ষাৎকারটি শোনালে কেমন হয়?
1: বেশ, তাই করা যাক। বর্তমানে শিজুওকা জেলার বাসিন্দা ঈশি শ্রীকৃষ্ণা জাপানে এসেছেন 1987 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের সাথে ঘনিষ্ঠ একটি সংস্কৃতি মনস্ক পরিবারের সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রীকৃষ্ণা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছেন। জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং জাপান ও ভারতের মধ্যে মৈত্রী বন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি তার পরিবার নামক সংগঠনটির মাধ্যমে জাপানিদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক এবং বাংলা ও ইংরেজি ভাষা শিখিয়ে আসছেন। শুনুন তাহলে ঈশি শ্রীকৃষ্ণার সাক্ষাৎকার। আমার প্রশ্নগুলোর উত্তর তিনি ভিডিও মেসেজে রেকর্ড করে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণা, দেশ থেকে অনেক দূরে জাপানে বসে 30 বছর আগে আপনি পরিবার নামক এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা করার কথা আপনার মাথায় কিভাবে এলো? এই অভিনব নামকরণের কি কোনো প্রেক্ষাপট আছে?
2: আমাকে পরিবার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি কলকাতার একটি বড় যৌথ পরিবারে জন্মেছি ও বড় হয়েছি। ছোটবেলা থেকে শিখেছি পরিবার মানে শুধু রক্তের সম্পর্কই নয়, পরিবার মানে ভালোবাসা, শ্রদ্ধা, একে অপরের পাশে থাকা এবং একসঙ্গে বেড়ে ওঠা। জাপানে আসার পর সেই পারিবারিক উষ্ণতার অভাব খুব গভীরভাবে অনুভব করেছিলাম। তখনই মনে একটি স্বপ্নের জন্ম নেয়, যদি এখানে এমন একটি জাপানি বন্ধুদের পরিবার করে তুলতে পারি যেখানে আমরা একে অপরের কাছে শিখব, একে অপরকে সম্মান করব এবং ভালোবাসব। পথটি সহজ ছিল না, কিন্তু আমি হাল ছাড়িনি। জাপানি সংস্কৃতিকে মন দিয়ে জানার চেষ্টা করেছি আর সেই সঙ্গেই ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য আন্তরিকভাবে সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। ধীরে ধীরে আমাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে। আজ আমার ছাত্রছাত্রীরা শুধু ছাত্রছাত্রীই নয়, তারা আমার পরিবারেরই সদস্য। তাদের স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসা আমাকে বিশ্বাস করিয়েছে যে আমার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। সেই বিশ্বাস ও অনুভূতি থেকেই আমার এই স্কুলের নাম রেখেছি পরিবার।
1: গত 30 বছরের পথ চলায় আপনার কি কখনো মনে হয়েছে এতদিন ধরে এই কাজ চালিয়ে যেতে পেরে সত্যিই ভালো হয়েছে?
2: হ্যাঁ অজন্তাদি, প্রায় মনে হয়। গত 30 বছরে এই কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই ধন্য ও আপ্লুত। নিজের দেশের সংস্কৃতিকে অন্য একটি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যে কত কঠিন তা আমি প্রতিদিন অনুভব করি, কিন্তু আমি এটিকে জীবনের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছি। এই পথ চলায় আমি যেমন অনেক শিখেছি তেমনি পেয়েছি অসীম আনন্দ। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার ছাত্রছাত্রীরা ভারতীয় সংস্কৃতিকে শুধু একটি শখ হিসেবেই নয়, তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। একজন ছাত্রী ভারতে গিয়ে আমার শেখানো গুরুদেবের কবিতা আবৃত্তি করে সবাইকে অভিভূত করেছিলেন, আর একজন তার মেয়ের বিয়ের 2 পরিবারের প্রথম সাক্ষাতের দিনে ভারতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন। এমনকি জাপানের নববর্ষেও আমার ছাত্রীরা গর্বের সঙ্গে শাড়ি পরে উৎসব উদযাপন করে। এইভাবেই ভাষা ও সংস্কৃতি ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
1: 14 জুন আপনি এই সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন, তা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার অনুভূতি কি যদি বলেন?
2: সেদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। দীর্ঘদিনের প্রস্তুতির পর যখন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলো, তখন মনে হচ্ছিল যেন আমার জীবনের 30 বছরের পথ চলার অসংখ্য স্মৃতি একসঙ্গে ফিরে এসেছে। এই সংগঠনের মাধ্যমে ছোট্ট শিশু থেকে শতবর্ষী মানুষ, কত অসাধারণ মানুষের ভালোবাসা যে পেয়েছি তার হিসেব নেই। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন প্রায় 300 জন অতিথি, প্রাক্তন ছাত্রছাত্রী ও সুবাদোদ্দায়রা শুধু একটি অনুষ্ঠানে অংশ নিতেই নয়, আমাদের প্রতি তাদের ভালোবাসা জানাতে ছুটে এসেছিলেন। আমার খুব বড় আনন্দ ছিল বর্তমান ছাত্রছাত্রীদের দেখে। তারা শুধু জাপানি পরিচয় নয়, যেন ভারতীয় হৃদয় নিয়ে আন্তরিকতার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করছিলেন। আর বহু বছর আগে আমার কাছে শেখা ছাত্রছাত্রীরা আজও তাদের শৈশবের স্মৃতি বুকে ধরে রেখেছে। কেউ চিঠি লিখেছে, কেউ গুরুদেবের আমার অতি প্রিয় কবিতা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা কবিতাটির ইংরাজিতে ক্যালিগ্রাফি লিখে পাঠিয়েছে। এমনকি

0: এই গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও একজন প্রিয় ছাত্রী আমাদের শুভেচ্ছা জানাতে ফুল পাঠাতে ভুলে যাননি। এই সব মুহূর্ত আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেদিন আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমার চোখের জল ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়েছিল।
1: হ্যাঁ, তা তো ঠিকই, এই মুহূর্তগুলো যে কি অসাধারণ। আচ্ছা, এবারে সুকৃষ্ণা, আপনার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আমাদের কিছু বলুন।
0: আমি প্রায় 39 বছর ধরে জাপানে বসবাস করছি। ভারত আমার জন্মভূমি আর জাপান আমার কর্ম ও বাসভূমি। এই দুই দেশই আমার কাছে সমান প্রিয়। তাই আমার জীবনের অন্যতম লক্ষ্য হল ভারত ও জাপানের সংস্কৃতির মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও শান্তির একটি সেতুবন্ধন গড়ে তোলা। আমি বিশ্বাস করি শিল্প মানুষের হৃদয়ে আশা ও সাহস জাগিয়ে তুলতে পারে। আমার আরেকটিও স্বপ্ন ছিল ভারতীয় ও জাপানি পরিবারের সাংস্কৃতিক মিলন ঘটানো। ঈশ্বরের কৃপায় সেই স্বপ্ন 2 বার বাস্তবায়িত হয়েছে। আমার জাপানি শিক্ষার্থীরা ভারতে গিয়ে আমার যৌথ পরিবারের সদস্যদের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, পাশাপাশি জাপানি ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছিল। এই পথচলায় লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে বেঙ্গলস প্রাইড অ্যাওয়ার্ডস, এছাড়া শিল্পী হিসেবে মাস্টার্স টোকিও প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার ও টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজ লাভের সৌভাগ্য আমার হয়েছে। এই সম্মানগুলোই আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি শিল্প ও সংস্কৃতির কোনো সীমানা নেই। আগামী দিনেও ভারত ও জাপানের সংস্কৃতির মিলনের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য এবং মানবতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।
1: কথা হচ্ছিল সাংস্কৃতিক সংগঠন পরিবারের প্রতিষ্ঠাতা ঋষি সুকৃষ্ণার সঙ্গে।
2: অজন্তাদি, এবারে বলুন, 14ই জুন পরিবারের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গিয়ে আপনি কি দেখে এসেছেন?
1: হ্যাঁ, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিজুওকা জেলার এক মনোরম শহর নুমাজুতে। আমি 14ই জুন সকাল সকালই রওনা হয়েছিলাম। ইয়োকোহামা থেকে নুমাজুর পথে তোকাইদো লাইনের ট্রেন যাত্রা যেন চলমান এক প্রাকৃতিক চিত্রপট। কিছুক্ষণের মধ্যে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছিয়ে পড়ল আর জানালার ওপারে একে একে উন্মোচিত হতে থাকল জাপানের নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপ। এইভাবে একসময় পর্যটন শহর আতামিতে পৌঁছে আরেকটি ট্রেনে চেপে নুমাজু স্টেশনে গিয়ে নামলাম। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছালাম গিয়ে অনুষ্ঠান স্থলে। বহু লোকের সমাগমে জায়গাটি তখন গমগম করছিল। জাপানি পুরুষ ও মহিলাদের মধ্যে অনেককেই দেখলাম ভারতীয় পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। একটি ঘরে দেখলাম ঋষি সুকৃষ্ণা স্বয়ং জাপানি মহিলাদের শাড়ি এবং অন্যান্য ভারতীয় পোশাক পরিয়ে দিচ্ছেন। দেখলাম একটি টেবিলে কয়েকজন জাপানি মহিলা বসে ভারতীয় নকশা এমব্রয়ডারি করছেন, ভারতীয় ইমিটেশনের গহনা বানাচ্ছেন। এমব্রয়ডারি ও গহনার কিছু কিছু নমুনা প্রদর্শিত হতেও দেখলাম। একপাশে পরিবেশিত হচ্ছিল বাঙালি কায়দায় রান্না করা খাবার দাবার। আরেকটি টেবিলে একজন জাপানি ভদ্রলোক উৎসাহী জাপানিদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাংলা হরফের সাথে। জায়গাটিতে সাজানো ছিল কলকাতা শহরের কিছু পুরনো ছবি, বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো।
2: বাহ, দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল বলেই মনে হচ্ছে।
1: হ্যাঁ, ঠিক তাই।
2: তা দিদি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন কি ছিল?
1: হ্যাঁ, ছিল বই কি, দীর্ঘ 30 বছর ধরে সুকৃষ্ণা বাংলা ও ইংরেজি ভাষা এবং ভারতীয় নাচ, গান ও রান্নাসহ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে জাপানিদের পরিচয় করিয়ে দিয়ে আসছেন। সেই ছাত্রছাত্রীদের দিয়ে তিনি উপস্থাপন করালেন ভারতীয় পোশাকে ফ্যাশন প্যারেড এবং রবীন্দ্র নৃত্য সহ ভারতের বিভিন্ন প্রদেশের নাচ, গান ইত্যাদি। সবকটি পরিবেশনাই প্রশংসার দাবি রাখে। একজন জাপানি পুরুষ ও মহিলার কণ্ঠে একতারার সঙ্গতে বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত মনে খুবই দাগ কেটেছে। এদের প্রত্যেকের সাথে এক গভীর ও মধুর সম্পর্কের কথা ব্যক্ত করলেন সুকৃষ্ণা। আরেকটি আবেগঘন মুহূর্ত আমার মন ছুঁয়ে গিয়েছিল, তা হল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে তাদের শিক্ষিকা সুকৃষ্ণাকে জানানো শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
2: তার মানে সার্বিকভাবে খুবই মৌলিক ও সৃজনশীল প্রচেষ্টা বলেই মনে হচ্ছে, সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক বিনিময়ের এক চমৎকার দৃষ্টান্ত, তাই না?
1: হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও তাই মনে করি। এই সংগঠনের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে পরিবার আরও অনেক সাফল্য অর্জন করুক, এই আমাদের শুভকামনা। আর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ইশি সুকৃষ্ণাকে জানাই অশেষ ধন্যবাদ। রইল অফুরন্ত শুভেচ্ছাও।
2: এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 29 মার্চের রবিবার সরিয়ে আসরে আমরা চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ইত্যাদির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 পর্বের বিশেষ ধারাবাহিক সাক্ষাৎকারের 2 পর্বটির প্রচার করেছিলাম। সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাংলাদেশের শ্রোতা মনির আহমদ। এই অনুষ্ঠান শুনে সাইফুল ইসলাম থান্দার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে স্বাধীনতা দিবস নিয়ে প্রতিবেদন, শ্রোতা মতামত, টোকিওতে চেরে ফুল ফোটার কথা, সর্বোপরি মনির ভাইয়ের সাক্ষাৎকার, সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ ভালো লেগেছে।
1: একই অভিমত প্রকাশ করেছেন সাইফুল ইসলামও। ঢাকা থেকে মেহেদী হাসান মামুন লিখেছেন, অনুষ্ঠানটি অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার ছিল, অনেক কিছু জানতে পেরেছি।
2: সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পারার কথা লিখেছেন নূর আলমও। আকবর হায়দার কিরণ লিখেছেন, মনির আহমদ বাংলাদেশের একজন পরিচিত শ্রোতা ও ডিএক্সআর। তিনি রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন কয়েক দশক ধরে। তার সাক্ষাৎকার শুনতে পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তার কথা শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম।
1: অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলামও। এরপর 25 এপ্রিল পোস্ট করা হয় মনির আহমদের সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড।
2: মেহেদী হাসান মামুন এই ভিডিও নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, সাক্ষাৎকারে মনির আহমদ যেসব কথা বললেন তা যে কোনো মানুষকে বেতার শুনতে উৎসাহী করে তুলবে। অমূল্য স্মৃতিচারণ, অসাধারণ মন্তব্য করেছেন যথাক্রমে সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম।
1: বহুদিন পরে কমেন্ট এসেছে পুরনো বন্ধু আব্দুল কুদ্দুসের কাছ থেকে। তিনি লিখেছেন, চমৎকার স্মৃতিচারণামূলক সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই শ্রদ্ধাভাজন মনির আহমদ ভাইকে। ধন্যবাদ এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকেও। আরেক পুরনো বন্ধু সিরাজুল ইসলামও কমেন্ট করেছেন অনেক দিন পর। তিনি লিখেছেন,
2: সাক্ষাৎকারে তথ্য সমৃদ্ধ কথাগুলো ভালো লাগলো, সেই সাথে স্মৃতি জাগানিয়া সময়কে আবারও ফিরে পেলাম। শুভেচ্ছা জানাই মনির আহমদ ভাই এবং এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। এবারে দেখি নজরুল ইসলাম কি কমেন্ট করেছেন। শ্রোতাবন্ধু মনির আহমদ এবং বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, সাক্ষাৎকারে অনেক পুরনো অনুষ্ঠানের কথা উঠে এসেছে, ওনার স্মরণশক্তির প্রখরতা দেখে অবাক হলাম।
1: এই স্মৃতিচারণমূলক সাক্ষাৎকারটি খুব ভালো লাগার কথা লিখেছেন নূর আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ। ধন্যবাদ জানিয়েছেন রংপুরের আতাউর রহমান রঞ্জু। এবারে AHM বজলুর রহমানের লেখাটি পড়ছি। দীর্ঘদিন ধরে রেডিও জাপানের বাংলা বিভাগের সাথে শ্রোতাদের যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, জনাব মুনির আহমদ হচ্ছেন তার এক উজ্জ্বল উদাহরণ। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে বাংলা বিভাগের সাথে যুক্ত। তিনি শুধু একজন নিয়মিত শ্রোতাই নন, বাংলা বিভাগের শ্রোতা সম্পর্কের এক চমৎকার সাক্ষীও।
2: সাক্ষাৎকারটি নিয়ে শ্রোতা বন্ধুদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা আপ্লুত। সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা আজকের আসরটি নিয়েও মতামত জানাবেন।
1: বগুড়ার আনোয়ার হোসেনের চিঠি পড়ে জানা গেল, বেশ কিছু বছর আগে আমাদের কেন্দ্র থেকে পাঠানো একটি জাপানি ভাষা শেখার বই তিনি স্থানীয় কলেজের লাইব্রেরিতে রেখেছেন। ভালো কথা বন্ধু, ছাত্রছাত্রীদের জাপানি ভাষা শেখায় এই বইটি যদি কাজে আসে সে তো খুবই ভালো কথা।
2: এদিকে মুর্শিদাবাদের মোহাম্মদ নাজিমউদ্দিন আমাদের পাঠ্য উপকরণ দিয়ে খুব আগ্রহ সহকারে জাপানি ভাষা শিখছেন বলে জানিয়েছেন। বন্ধু নাজিমউদ্দিন জেনে খুবই খুশি হলাম, আমরা আপনার সাফল্য কামনা করছি।
1: এবারে

0: ভিডিও ক্লিপ পরিচিতি। পয়লা জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
1: 25 জুন জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কিছু ছানা পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
0: এই ক্লিপটি আমার দারুণ সুন্দর লেগেছে আসান ভাই।
1: ঠিক বলেছে দিদি, আমার ভালো লেগেছে।
0: প্রায় 15 জন পুলিশ কর্মকর্তা মিলে ব্যাটানে ঠোকাঠুকি করে হালকা শব্দ করতে করতে মা হাঁস এবং তার ছানাদের রাস্তা পার করিয়ে নিরাপদ জায়গায় পথ দেখিয়ে নিয়ে গেলেন। সহমর্মিতায় ভরা কি অপূর্ব এক দৃশ্য! মানুষে মানুষে পরস্পরের প্রতি শুধু নয়, পশু পাখির প্রতি প্রেমও মানুষকে যেন আরও সুন্দর করে তোলে। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে আছে, আপনারাও অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল nhk.jp/bengali।
1: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হল nhkworldjapanbengali।
0: এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হল nhkworldjapanbengali সার্ভিস, টোকিও 150-8001, জাপান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: Sayonara.

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 28শে জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন সামরিক অধিনায়ক হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বোমা হামলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন। রবিবার অ্যাক্সিওস দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে অ্যাডমিরাল ব্র্যাড কুপার পেন্টাগন, জয়েন্ট চিফস এবং হোয়াইট হাউসকে তার সুপারিশ পেশ করেছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী এলাকায় 2 সপ্তাহব্যাপী হামলা ইরানের জাহাজ আক্রমণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কুপার উল্লেখ করেছেন যে বোমা হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো প্রায় সবই ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেনকমের প্রধান জানান যে মার্কিন সামরিক বাহিনী চিহ্নিত কিন্তু হামলা না চালানো বাকি 20% লক্ষ্যবস্তু ধ্বংস করতে পুনরায় বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করাই হবে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত গত 2 সপ্তাহ ধরে চলা বোমা হামলা অভিযান চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই বলে তিনি জোর দেন। অ্যাক্সিওস জানিয়েছে, কুপার ও অন্যান্য উপদেষ্টাদের সুপারিশই শুক্রবার ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় করছে। ইউক্রেন জানিয়েছে, তারা কাস্পিয়ান সাগরে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম স্থানান্তরে ব্যবহৃত জাহাজগুলোতে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, দেশটির সামরিক বাহিনী মধ্য রাশিয়ার ইয়াকাতেরিনবার্গের একটি পণ্য পরিবহন ও সরবরাহ কেন্দ্রেও হামলা চালিয়েছে। রাশিয়ার সরবরাহ চক্র অচল করে তাদের যুদ্ধ ক্ষমতা দুর্বল করে তোলার ইউক্রেনীয় প্রচেষ্টার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইউক্রেনের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ইরান বলেছে, তারা রাশিয়া ইউক্রেন সংঘাতে কখনো হস্তক্ষেপ করেনি। তেহরান ইউক্রেনের সমালোচনা করে বলেছে, কিপ যুদ্ধকে আরও বিস্তৃত করতে চাইছে। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান রবিবার জানিয়েছে যে তারা ক্রিমিয়ায় জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। তার দাবি, এই স্থাপনাগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ এবং ড্রোন নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছিল। উল্লেখ্য, রাশিয়া 2014 সালে একতরফাভাবে ক্রিমিয়া দখল করে নেয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেওয়াল জাপান থেকে। ফ্রান্স ও স্পেনে দাবানলের কারণে 3 লাখেরও বেশি মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। শনিবার পূর্ব স্পেনে একজন নিহত হন। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া ইউরোপের বিভিন্ন অংশে দাবানলকে আরও তীব্র করে তুলেছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে বর্তমানে দেশজুড়ে একই সময়ে প্রায় 30টি দাবানল জ্বলছে। শনিবার রাতে ফরাসি কর্তৃপক্ষ আরও 55,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার ফলে দেশটিতে নিরাপদ স্থানে সরে যাওয়া মোট লোকজনের সংখ্যা বেড়ে কমপক্ষে 2.5 লাখে দাঁড়িয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ প্রদেশে বোর্দোর নিকটবর্তী অবকাশযাপন কেন্দ্র ক্যাপ ফেরেট উপদ্বীপের চারপাশে দাবানল ছড়িয়ে পড়ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে 42,000 হেক্টর জমি পুড়ে গেছে। স্পেনে বৃহস্পতিবার সরকার এক জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর থেকে রাজধানী মাদ্রিদের আশেপাশের এলাকাগুলোতে আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে মধ্য স্পেন থেকে প্রায় 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় দাবানলে সেখানে একজন নিহত হয়েছেন। ইউক্রেনে জন্মগ্রহণকারী একজন সুমো কুস্তিগির জুলাই মাসে গ্র্যান্ড টুর্নামেন্টে ত্রিমুখী প্লে অফে জয়লাভ করে তার কেরিয়ারের তৃতীয় শীর্ষ বিভাগের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। মধ্য জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত 15-দিনব্যাপী টুর্নামেন্টের শেষ দিনের আগের দিন তৃতীয় সর্বোচ্চ সেকিওয়াকে পদমর্যাদার অধিকারী আওনিশিকি 2টি পরাজয় নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন। সেকিওয়াকে পদমর্যাদার অধিকারী তার সহকর্মী আতামি ফুজি এবং দ্বিতীয় সর্বোচ্চ ওজেকি পদমর্যাদার অধিকারী কিরিশিমা দুজনেই 3টি করে পরাজয় নিয়ে তার পরে ছিলেন। খেলার চূড়ান্ত দিন রবিবার আতামি ফুজি ধাক্কা দিয়ে আওনিশিকিকে রিংয়ের বাইরে ফেলে দেন। অন্যদিকে কিরিশিমা সামনে থেকে ধরে ধাক্কা দিয়ে রিংয়ের বাইরে বের করার মাধ্যমে জয় ছিনিয়ে নেন। এর ফলে এই 3 জন খেলোয়াড় 12টি জয় ও 3টি পরাজয় নিয়ে নিয়মিত প্রতিযোগিতা শেষ করে। এরপর তারা একটি প্লে অফে প্রবেশ করে, যেখানে পরপর 2টি ম্যাচে জেতা প্রথম প্রতিযোগীর শিরোপা নিশ্চিত করবে। প্রথম টাইব্রেকার ম্যাচে আতামি ফুজি ধাক্কা দিয়ে কিরিশিমাকে রিংয়ের বাইরে বের করে দেন, কিন্তু আওনিশিকি দ্বিতীয়টিতে আতামি ফুজিকে এবং তৃতীয় ম্যাচে কিরিশিমাকে পরাজিত করে জানুয়ারি টুর্নামেন্টের পর এই প্রথম এম্পারেস কাপ জয় করেন। পশ্চিম জাপানের ওইতা জেলার হিতা শহরে একটি ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন উৎসবে কারুকার্যময় ও রঙিন সাজসজ্জায় সজ্জিত ভাসমান রথগুলো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। রোগ ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে 300 বছরেরও বেশি আগে হিতা গিয়ন উৎসব শুরু হয়েছিল। এটি ইউনেস্কোর একটি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নিবন্ধিত। শনিবার হাপ্পিকোট পরিহিত লোকেরা কাবুকি ও জরুরির মতো ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা দৃশ্য ফুটিয়ে তোলা বিভিন্ন মূর্তি দিয়ে সজ্জিত রথ টেনে নিয়ে যায়। মামেদা উয়ামাচি এলাকার একটি ভাসমান রথের পিছনের অংশ প্রায় 1.3 মিটার বহরে 3 মিটার একটি বস্ত্র দিয়ে সজ্জিত ছিল। এতে সূর্যোদয়ের সময় একটি জলপ্রপাত বেয়ে উপরে ওঠা সোনালি রুই জাতীয় মাছের সূচিকর্ম করা ছিল। এটি 1840 সালে তৈরি বলে কথিত বর্তমানে অপ্রচলিত একটি বস্ত্রের প্রতিরূপ।
1: এনএইচ কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, আবারও সময় হল এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 22তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে পরিবেশিত ভাষা শেখার এই আসরে আমাদের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। সে বর্তমানে হোকাইদো জেলার সাপ্পোরো নগরী ভ্রমণ করছে। সঙ্গে আছে তার দুই বন্ধু, চীনা ফটোগ্রাফার মিয়া এবং কাইতো। তারা বিখ্যাত তুষার উৎসব দেখতে এসেছে। তাদের সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তুষার দিয়ে তৈরি বিশাল এক প্রাসাদের মডেল। দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা গিজগিজ করছে।
0: তাহলে চলুন শুনি 22তম পাঠের কথোপকথন।
2: সুগোই তামু, মিতে মিতে, আ ওকি দেসু নে, হাজুমেতে মিমাশিতা,
3: দো ইয়াত্তে তসুকুত্তান দারো,
2: কিরে দেসু নে, みんなで写真を撮りましょう。
4: いいね。
0: প্রতিটি সংলাপ এবার বোঝার চেষ্টা করা যাক।
1: তুষারের তৈরি প্রাসাদের মডেলের সামনে দাঁড়িয়ে মিয়া অবাক হয়ে তামকে বলল,
2: সুগোই,
0: এ তো দারুণ ব্যাপার।
2: তাম, মিতে মিতে,
0: তাম, দেখুন দেখুন।
1: তামও মডেলটা দেখে অবাক হয়েছে। সে বলল, মডেলটি ভালো করে দেখে কাইতো বলল,
0: কি করে যে বানালো।
1: তাম বলল,
0: খুব সুন্দর, তাই
2: না?
0: সবাই মিলে আসুন ছবি তুলি।
1: মিয়া সানন্দে বলল,
0: উত্তম প্রস্তাব। সাপ্পোরো তুষার উৎসব প্রতি বছর ফেব্রুয়ারির দিকে অনুষ্ঠিত হয়। তুষার আর বরফ দিয়ে তৈরি কয়েকশো ভাস্কর্য এতে প্রদর্শিত হয়। এগুলো কোনো কোনোটির উচ্চতা 15 মিটার পর্যন্ত হয়ে থাকে।
1: তুষার দিয়ে এত বিশাল উঁচু ভাস্কর্য তৈরি করা তো ভীষণ কঠিন কাজ।
0: তুষারের স্তূপ বানাতে ভাস্কর দল মাচা স্থাপন করেন এবং ক্রেন ব্যবহার করেন। এরপর বরফ কেটে কেটে ভাস্কর্যের মোটামুটি আকৃতি দেওয়া হয় এবং পরে আরও সূক্ষ্মভাবে ছেঁটে নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়। প্রস্তুতি থেকে আরম্ভ করে চূড়ান্তভাবে সম্পন্ন করা পর্যন্ত কয়েক মাস সময় লেগে যায়।
1: দেখার মতো এক দৃশ্য বটে।
0: আজকের মূল বাক্য হচ্ছে আসুন ছবি তুলি। এই বাক্যের গঠন রীতি মনে রাখলে আপনি কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে পারবেন।
5: শাসিং
0: মানে হল ছবি।
5: শাসিং ও তোরিমাশো
0: মানে আসুন ছবি তুলি। আজকের ব্যাকরণ পয়েন্ট, একসঙ্গে কোনো কিছু করার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে হলে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে
5: মাস
0: অংশটুকু বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
5: মাশো।
0: আজকের মূল বাক্যের ছবি তোলা বা
5: শাশিন ও তোরু
0: কথাটিতে মূল ক্রিয়া হচ্ছে
5: তোরু।
0: এই ক্রিয়ার মাস রূপ হচ্ছে
5: তোরিমাস,
0: আর সেখান থেকে আমরা পেয়েছি
5: তোরিমাশো।
1: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
0: এবার একটি সংলাপ শুনি, যেখানে এক নারী একটি দোকানের সামনে তার বন্ধুকে কিছু একটা করার আমন্ত্রণ জানাচ্ছেন। সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
6: কোনোমিসে নি হাইরিমাশো,
1: চলুন এই দোকানে ঢোকা যাক।
5: কোনোমিসে
0: মানে হল এই দোকান, এবং এর পরে থাকা পার্টিকেল নি দিয়ে বোঝাচ্ছে এ বা তে, অর্থাৎ এটি দিয়ে প্রবেশ করা বা
5: হাইরু
0: ক্রিয়ার গন্তব্য নির্দেশ করা হচ্ছে। এই
5: হাইরু
0: ক্রিয়ার মাস রূপ হচ্ছে
5: হাইরিমাস,
0: আবার এটাকে পরিবর্তন করে করা হয়েছে
5: হাইরিমাশো।
2: ই দেসু নে,
1: ভালো কথা বা ভালো প্রস্তাব।
0: কারো প্রস্তাবে সম্মতি প্রকাশের সহজ উপায় এটি।
5: ই
0: মানে হচ্ছে ভালো।
1: বন্ধুরা এবার শুনে শুনে শব্দ করে বলুন।
5: হাইরিমাশো, কোনো মিসে নি হাইরিমাশো।
0: বন্ধুরা এবার চলুন অন্যান্য আরও কিছু করার আমন্ত্রণ জানানো অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান, আসুন আমরা ক্লক টাওয়ারে যাই, যেটা হলো সাপ্পোরোর পরিচিতি বহনকারী পর্যটন স্পট। ক্লক টাওয়ার হলো
5: তোকেদাই।
0: যাওয়া মানে হচ্ছে
5: ইকু
0: এবং এর মাস রূপ হচ্ছে
5: ইকিমাস।
0: তাহলে কথাটি বলার চেষ্টা করুন এবার। ধরা যাক আপনি হেঁটে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, এ অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, কথাটি আপনি কিভাবে বলবেন? কিছুক্ষণ বা একটু মানে হল
5: চোত্তো চোত্তো,
0: বিশ্রাম নেওয়া
5: ইয়াসুমু
0: এবং এর মাস রূপ হল
5: ইয়াসুমিমাস ইয়াসুমিমাস।
0: তাহলে এবার চেষ্টা করুন তো।
3: চোত্তো ইয়াসুমিমাশো চোত্তো ইয়াসুমিমাশো।
0: এবারে আজকের বোনাস বাক্য। তুষারের তৈরি ভাস্কর্য দেখে মিয়া এটি বলেছে, মাত্র এক শব্দের হলেও এটা খুব কাজের। শুনলেন
5: সুগোই,
0: কথাটির মানে হল চমৎকার, দারুণ। অবাক হলে, অভিভূত হলে বা আপ্লুত হলে জাপানিতে এ কথাটি বলতে পারেন।
1: বিভিন্ন লোকের মুখ থেকে এ কথাটি শুনি। এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
5: সুগোই।
0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের কথোপকথন।
2: সুগোই দামু, মিতে মিতে ওকি দেসু নে, হাজুমেতে মিমাশিতা।
3: どうやって作ったんだろう。
2: 綺麗ですね。みんなで写真を撮りましょう。
6: いいね。ミーヤーのトラベルガイド。
1: সময় হলো মিয়া ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কথা বলবো জাপানের সেরা পর্যটন স্থানগুলোর অন্যতম হোক্কাইদো দ্বীপ বা অঞ্চল নিয়ে।
0: জাপানের সবচেয়ে উত্তরে অবস্থিত দ্বীপ জেলা হোক্কাইদো জুড়ে ছড়িয়ে আছে বিশাল সমতল ভূমি, জলাভূমি, রহস্যময় সৌন্দর্যমণ্ডিত হ্রদ আর প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এ অঞ্চলের বিস্তীর্ণ নৈসর্গিক লীলাভূমি অবলোকন করতে পর্যটকরা সেখানে ভিড় জমান। জাপানের অন্যান্য স্থানের মতো বছরের কোনো নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতের মৌসুম হোক্কাইদোতে নেই এবং গ্রীষ্মকাল এখানে শীতল, আর এ কারণে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে হোক্কাইদো।
1: বাহ, আচ্ছা শীত কেমন সেখানে? নিশ্চয়ই শীতে জমে যাওয়ার দশা হয়।
0: ঠিকই বলেছেন, এ অঞ্চলে প্রচুর তুষারপাত হয়ে থাকে আর মধ্যশীতে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। তবে এর ফলে তুষার উৎসব এবং শীতকালীন খেলা উপভোগ করা সম্ভব হয়।
1: শুনেছি হোক্কাইদোর খাবারও অতুলনীয়। আশা করি আমিও কোনো একদিন হোক্কাইদো ঘুরে দেখব।
0: সহজে জাপানি ভাষার আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে, কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আগামী আসরে আবার দেখা হবে